আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ, ক্বাল আল্লাহু তাআলা ফিল কুরআনিল হাকীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, وقال صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك. صدق الله وصدق رسول الله صلى الله عليه وسلم. كمسلمين جماعة الصبح yang dimuliakan Allah Subhanahu wa taala, bil khusus kepada tuan-tuan guru yang hadir di majelis subuh kita pada hari ini, dan juga dari kalangan pemerintahan yang hadir, dan kepada ibu-ibu yang di belakang, syukur alhamdulillah pada pagi hari ini kita sehat walafiat sehingga kita dapat solat berjamaah. Kita lanjutkan dengan ta'lim, dengan kajian kita pada hari ini, pagi hari ini. Mudah-mudahan ibadah kita, ilmu yang kita